মুকুট কাটো কানে কলবরি কে সাথ মে বড়া মেরা মন বই কাফি হে তুঝে দুঃখ